আচ্ছা আচ্ছা জি প্রোগ্রামকে বিলকুল গপশপ লাগিয়ে যে তোমার কল করলে সে মেসেজ করলে সে কল করতে পারো ডাইল করলে সে পিডিসি নাম্বার ওবিডিসি নাম্বার দেয় 09272921292 ইয়ানি কে পিডিসি নাম্বার ডাইল করলে সে ও দিন এলাম মেসেজ চিকম দেই কেন দাদা খের দেন তো সো মোতা ফ্রি টেক্সট করলে সে ঠিক আছে অফিশিয়াল নাম্বার বানি করলে সে বিলকুল অফিসিয়াল নম্বর বানে টেক্সট করলে সে 0345 933 2580 ইয়া দিন লবা 0331 5265 340 0345 933 2580 অবল নম্বর দি 0331 5265 340 0331 5265 3340 এই দুয়ার নম্বর বানে প্রোগ্রাম সে মেসেজ করলে সে খের দেন ফ্রি টেক্সট বিয়াহ করলে সে কালা কালা মতলব প্যাকেজ প্রচার দে হাজি রেখি পটক যেটা মনে সিস্টেম তো মেসেজ ও খরচা দর মন্দর খের দে অফিসিয়াল নম্বর মানে মেসেজ করলে সে সহি আচ্ছা জি নম্বর দে নম্বর খো মেসোর তো এলো রকি পটক বিয়ে কেন রকি পটক ইয়া দ নিয়াদি স্টাফ কাশ্মীরি বান্ডনা ওয়েলকাম টু দ শো তরিকে ভাই উমীদ করতা হুম কি আপ খেরিয়ত সে হোগে আর খুশ হোগে সালাম টু অল টিম এন্ড মিজি ভাই ওয়ালাইকুম আসসালাম ধীরা ধীরা মাননা আচ্ছা জি আগে রেখি পটক আর গুড মর্নিং তারিক আজিজ আচ্ছা জি সৈদ ডের মাননা থ্যাংক ইউ রেখি পটক লোই সড়ে সে ডেরা ডেরা মাননা আর রেখি পটকিয়া নিয়াজি রেখি পটকিয়া ওস প্রোগ্রাম রেখি পিয়া ওস প্রোগ্রাম তারিক ভাই রাত কো মে ইতনা হনসা হুয়া তা কি ক্যা বতাও আচ্ছা না হো তো পতা না সরকি ফটক আখর তো ইয়ে কেনা জবেলি দেখান দরি দম রডেরা ডেরা ডেরা মনে না রকি ফটক ইও জাহান মনে না আও নেক্সট সালাম ভাই সিদর ওয়াজির ফ্রম রজমক সালাম মে ওয়ারকা নাদিয়া ও দিন লওয়া বল চাতা বিলি দি সাইদা ঠোলো সালাম দে বরসে দো ডেরা ডেরা মননা সিদর ওয়াজির ইও জাহান মননা অফিসিয়াল নম্বর বানে মেসেজ করলে সে 0345 933 2580 কল বিলকুল নম্বর বানে কেউ সিরো বহু সিরো মেসেজ বসে মেলাও পদে নম্বর বানে দিন লবা বল নম্বর দি 0331 5265 340 দৌড় নম্বর বানে মেসেজ করলে সে আচ্ছা জি আজ কাজ প্রোগ্রাম হ্যাঁ মিক্স মশালা সো বড়তে হ্যাঁ প্রোগ্রাম এক সঙ্গ কি জানে প্রোগ্রাম এক সঙ্গ শামিল করতে হ্যাঁ আর ইয়ে কিসকে ভয়েস মে হ্যাঁ সঙ্গ সো বিলকুল এনজয় করলেতে আর শুনতে হ্যাঁ

আচ্ছা ইউসুফ দরদার কালো হলো বেশ কিমনে কেনা মেসেজ না আর তার জেডর জুতি দি অনর বাকি কিমনে কেনা মেসেজ মা কে সাইরো দগা মেসেজ না দের দি আর তার কিমনে কেনা পোস না দে বিজলে ইসু দ কেনা না তো বিজলে ইসু পয় যাবে না কিমনে কেনা নন প্রোগ্রাম কে দাইছি আর ইয়ে নি টাইম দরতা খতম কো যেকে কেনা সে দৌঘনে তুসে কে কেনা চার তাকে বিজলে ইসু খতম ফলা বদরতা হইছে বিজলে রোগ লে খালা খতম ফলে ঠিক আছে তার ইয়ে বাজে পর সুদর তাকে কেনা

0: চাওয়াল মেসেজ না ওই ডের পোতিদি ফের নোর মেসেজ মাকি কেনা ওই সাইরে পাঠানো ও সীমা দাওয়ার সম্বল বুঝের চ্যানেল ডালিবি দা তোর স্বর্গ আস না খাবি আচ্ছা স্যার দাহমে ডালে সামিল কড়াই যে কেনা ওই যে তার হান দাও টিউটর শান দাও বীর হান দাও ডালিবি ওকে মে সিন ওন্দে বহিগি অভিয়াবাদে সিন পগাড়া আচ্ছা ওকে মে সিন ওন্দে বহিগি বিয়াবাদা সিন দা গাড়ে না কম সেলু না মে ফার্ম বুঝের সানে দের জুতা মানে ইনশাআল্লাহ আজ কিন্তু খেনা আমি সজিন আল্লাহ কে আর তা আমি টোল সামেল খেলাল দহম টপে মে আউরেতে খামোশ সোমা ডের জুতা মানা দৌড় জল কে ইয়ো জাহান না ওই এটা দা ডালি ভি ও গরা পরং মে হিজরা চৌকড়ল ও কে ব ব শলে দলে গরা চৌকড়ল ও হার জে দা গুলুন জানাজে ওশে ও চি জাড়ে বলবলান চি খজান চৌকড়ল ও লাজ দা রকিব নসি মাতা ন গুরি মা সারা বেনং গর জান চৌকড়ল সুমবল ওয়াজির সানা ডের জুতা মানা সুমবল ওয়াজির সানা মে সে কলে টপে ডালে কলে ডের জুতা মানা ওশে এম না দি ভার ডের কেট দে মালালা ফরিদি মারম জানি বেলতুন দে বেলতুন দে খাদার রামালেম খুড়ো অবিয়ামে আচ্ছা বেলতুন দে খাদার রামালেম খুড়ো কাবিয়া মে আর শুয়ে গোলামি বাদে কামা ডের জুত মানা ইয়ো জাহান মানা দাওড়ে জলকে ডের জুত মানা ও সে উমামা সুমামা সে জাতে ডালিবি দবে ফান জানান দলাসা দজড় দফা সা মে পুলে ওলাড়ে দিনা ডের জুত মানা ও সে সাইরে পাঠানো ও মারি আর মাত্র ডালিবি
1: দিদন
0: দে মোর পতি দান সমা আচ্ছা রবি খাদ রাজ মোর পতি দান সমা ডের জুতা মানে ইয়ো জাহান।

ছাওয়ালা আছে, ছাওয়ালা আছে, আশা দাসও কি কেন আছে, সিনগাড় আছে, আলিজি দাও দর থাপলে কেনা খান খান পাউসে ঠোলে যে পড়াছে কিন্তু কেনা আছে দাদা। হায় হায়।